0: ঘোষণা করে, ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।
1: শুনিলে আজির অনুচিন্তা, রচনা এবং উপস্থাপনা কলে নরেন্দ্রনাথ পট্টনায়ক। আকাশবাণী জয়পুর, শুনন্তু চাষবাস কথা।
2: আজির চাষবাস কথার আসন্তু আলোচনা করিবা আম্ব চাষ সম্পর্কে। ওড়িশার ফল চাষ মানঙ্ক মধ্যে আম্ব ফল এক লাভদায়ক চাষ। আম রাজ্য ওড়িশার ফল চাষ হেউথিবার সমুদায় জমির অর্ধেক ভাগরে কেবল আম্ব চাষ করা যায়। আম্ব খাইবাকু সমস্তে ভালো পাঁতি। এহা এক সুস্বাদু ফল অটে। সমস্ত ফল মানঙ্করে আম্বকু রাজা বলি কোহা যায়। আম্ব মুখ্যতঃ এক গ্রীষ্মমণ্ডলীয় ফল। সমশীতোষ্ণ জলবায়ু অঞ্চলরে মধ্যে আমি এহাকু চাষ করি পারিবা। ওড়িশার প্রায় সবু জিল্লারে আম্ব চাষ সহজরে করা যাই পারিব। 75 ডিগ্রিরু 90 ডিগ্রি ফারেনহিট তাপমাত্রা আম্ব চাষ পাই সবুঠারু ভালো হইথায়। আম্ব গোটিয়ে বড় গছ হইথিবারু এহার চের মাটির খুব তলকু যাইথায়। তেণু আম্ব চাষ পাই গভীর নিগিড়া জমি দরকার হইথায়। লাল মূর্তিকা আম্ব চাষ পাই সবুঠারু উৎকৃষ্ট অটে। তথাপি ওড়িশার সবু প্রকার মূর্তিকারে আম্ব চাষ করা যাই পারিব। কিন্তু আম্বর উৎপাদন এহার মূর্তিকা ও জলবায়ু উপরে নির্ভর করে। নদীকূল গহিরিয়া দোরসা পটুমাটি কিংবা বালিয়া দোরসা মাটিরে আম্ব চাষ বেশ ভল হইপারিব। আম্বর বিভিন্ন কিসমগুড়িক রয়েছে। সেগুড়িক হেলা সহল কিসম, মঝিয়ালি কিসম ও বিলম্ব কিসম। সহল কিসমগুড়িক মধ্যে রয়েছে বম্বে গ্রিন, বম্বে ইয়েলো, সুবর্ণরেখা এবং গুলাব খাস। সেইভাবে মঝিয়ালি কিসমরে রয়েছে বাইগণ পল্লী, লঙ্গড়া, দশেরি এবং বিলম্ব কিসমরে রয়েছে লাট সুন্দরী, সিন্দুরমুন্ডি, তোটাপুরি, নীলম, অম্রপল্লী, নিরঞ্জন, জাহাঙ্গিরি ও মল্লিকা। আম্বর বংশবিস্তার মঞ্জিরু ও কলমী চারা দ্বারা হইথায়। টাঙ্কুয়ারু হইথিবা গছ যথেষ্ট ফল দেউনথিবারু আম্ব বগিচা মানঙ্করে কলমীকরণ প্রক্রিয়ারে নূয়া আম্ব গছ লগাযায়। চারা গছ পেনসিল মোটা হইগলে তাকু নেই মা গছর ডাল সহিত যোড়ি দিয়াযায়। কলমীকরণ করিবার মধ্যে বিভিন্ন উপায় রয়েছে। সেগুড়িক হলা টাঙ্কুয়া কলমী, পার্শ্ব কলমী এবং কঁলি ডাল কলমী। আম্ব চারা লগাইবা পাই 8-10 মিটর ও শঙ্কর জাতীয় আম্ব পাই 5-6 মিটর ব্যবধানরে 1 মিটর গোলেই ও 1 মিটর গভীর খাল খোলিবা ও খালকু 15-20 দিন পর্যন্ত খরা বাজিবাকু দেবা। তাপরে সেথিরে 5 টকেই কম্পোস্ট বা সড়া গোবর খত সহ 2 কিলোগ্রাম সুপর ফসফেট সহ 500 গ্রাম ক্যালসিয়াম আমোনিয়াম নাইট্রেট বা 250 গ্রাম ইউরিয়াকু মিশাই প্রয়োগ করিবা। সারকু মাটিরে মিশাই সারিবা পরে গাত পিছা 100 গ্রাম ক্লোরোপাইরিফস গুণ্ড গাতরে ও মাটি উপরে দেই প্রথম মাটিকু তলে ও তল মাটিকু উপরে দেই গাত ভর্তি করি দেবা। আম্ব গছ লগাইবার প্রথম ও দ্বিতীয় বর্ষকু ছাড়িদেলে আম্ব গছরে আউ জলসেচনর আবশ্যক পড়ে না। বিভিন্ন রোগপোক মধ্যরু আম্বর ধলা যৌপোক শীতদিনে লাগিথায়। যৌপোক গুড়িক আম্ব গছর পত্রকু ধীরে ধীরে নষ্ট করে দিয়ন্তি। এই রোগর নিরাকরণ পাই 250 গ্রাম ক্লোরোপাইরফস বা সেভিডল কু গছমূলরে সিঞ্চন করিবা। আম্ব ফলরে মাছি মধ্য আউ এক সমস্যা। মাছি আম্বর বৌল ও কষিকু ধীরে ধীরে নষ্ট করে দিয়ে। এমানে আম্ব বৌলর রস মধ্য খাই যাআন্তি। তেণু বৌল আউ কষি ন হই ঝড়ি যায়। তেণু মাছির নিরাকরণ নিমন্তে মালাথিয়ন ঔষধকু আম্ব গছরে স্প্রে করিবা, যাহাফলরে এই মাছি সমস্যারু আম্ব গছ উপশম পাইব। কলমিক প্রণালীরে যে আম্ব গছ লগাযাইথায় তাহা প্রায় 100 বর্ষরু অধিক বঞ্চিথায়। গোটিয়ে গছরু চাষী 1 বর্ষ মধ্যে 50 কিলোগ্রামরু 2 কুইন্টাল পর্যন্ত ফল পাইপারিব।
1: শুনিলে চাষবাস কথা। আকাশবাণী জয়পুর প্রচার করুছু আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জৌড়ি। এথিরে শুনিবা গণ্ডা সম্প্রদায়ের গীত। পরিবেশন করছন্তি জগন্নাথ গণ্ড এবং সাথী।

0: ডাকছেন, তবে আমরা হতাশ হয়ে গেলি, ধৈর্য হারে গেলি, তো ভাঙ্গি পড়ে গেলি। কার্যক্রমে নিষ্ঠাপর ভাবে জারি রাখলে সময় বদলে যাব, আমরা নিশ্চয় শেষ পর্যন্ত পৌঁছি কার্য সফল লাভ করবে।
1: বিশেষ করে আপনার যেহেতু রেডিও লভার, ভারত কোণ ভারত বাহার মধ্যে বিভিন্ন আকাশবাণী কেন্দ্র আপনার শুনান্তি, আজি যে স্তরের আপনার পৌঁছিচ্ছন্তি জনে রেডিও লভার হিসাবে, আপনার প্রথমে প্রথমে কেমতি কষ্ট করিয়াক পড়লা, কেমতি আপনার পরিচয় সৃষ্টি করিয়াক পড়লা?
0: বহুত মতে কষ্ট করিয়া পড়ছি, বহুত লোকঙ্কু মধ্যে মু শুনেছি, মতে কহন্তি যে লোক না কহন্তি নারায়ণ প্রধান কহন্তি রেডিও লভার কই, সেগুলো মু সাচিপাড়ি ছাড়ে লোক মানে কহন্তি সাচিপাড়ির মূল্য কম আছে, মু সেমানে পচারে আপনার রেডিও শুনেছি, রেডিওর লাভ কম আছে, রেডিওর মহত্ব কম আছে, যদি রেডিওর মহত্ব আছে তাহলে নিশ্চয় সাচিপাড়ির মহত্ব আছে, তো যেমন রেডিওর মহত্ব জানি না আছে সেমানে সাচিপাড়ির মহত্ব জানিবে। তো এমনি নেশা ফারিলা, প্রথম মোট ওড়িশার সব কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করি, ভারতের সব কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করি, বর্তমানে 20টি দেশের মধ্যে টপ খেলা রেডিও নিশ্চয় আছে, তো অনেক কেন্দ্রের মু রাজ্যের নিশ্চয় কুহ, রেগুলার নিশ্চয় কুহ, নিশ্চয় অফ দ্য ইয়ার কুহ, শ্রোতা জংশন আওয়ার্ড কুহ, অমৃত মহোৎসব কুহ, কিন্তু অনেক হাতে পাইছি ওড়িশার একমাত্র সেটা হবে।
1: যা হোক, খুশি লাগিলা যে আপন যাহা কহিলে যে পরিশ্রম হি সফলতা আনি দিয়ে, সফলতা পছরে নিশ্চয় গোটে কষ্ট করিয়াকু পড়িব, তেণুকরি আপনার আজি যে স্তরের বি পৌঁছিছন্তি আপনার নিজের নিষ্ঠা ও পরিশ্রম বলরে।
0: আজ্ঞা,
1: ধন্যবাদ। আজি আপনার প্রথম শ্রোতা, আপনার পছন্দর গীতটি শুনে দেউছু।
0: রাউজ আজ্ঞা, নমস্কার।
1: নমস্কার।

0: हॅलो, डायलॉग असवाणी.
1: हॅलो शिवा सकाळचा, नमस्कार.
0: नमस्कार,
1: मोर लांचळा कहते बलांगीर जिल्ला रो.
0: अच्छा, कोहंतु नळचळ बाबू केंता अछन?
1: प्रथमे भल अछि. प्रथमे त ओडिसार गणपर्व नुआखाइ अल आरजे अल इसरंको एवं पेशारी के रंजन सर के उमर जोहार.
0: आपणको भी अनेक अनेक शुभेच्छा नुआखाइ लागि.
1: न्याते आपण केमिति अछन्ते सर?
0: पूरा पूरी भल रे अछि.
1: मासेरा ट्राय करथिले, आजि कोल्टा पाइलट बहुत खुशी लागला. नुआखाइ दिन कोल्टा पाइले बहुत खुशी लागला.
0: आउ मा समलेश्वरी आपणकर मंगल करंतु, खुशी रे थांतु.
1: न्याते आवर सर, न्याते हरे.
0: कोहंतु आजि केन गीत सुनबे?
1: आज देवे तू सत कहो ना झियो ना उर्वासी बोले जो गीत सुंदर गीत देचे, तो सत कहो ना झियो ना उर्वासी ए गीत प्ले कर देवे.
0: तबे नीलाचल बाबू, आज आमे अनेक श्रोता सहित कथा हेउछु जे कहा जाय जे परिश्रम ही सफलता चाबिकाठी.
1: सत कथा सर,
0: काणा कहबे विषय?
1: দেখুন স্যার, কথার হচ্ছে পরিশ্রমর ফল হি মিঠা. আমি গোটে জিনিসটা পরিশ্রম না করে টোটালি পাইপারব. যেমনি টিকি পূর্ব আপনার কে যে মাসে নাম ডালকা শ্রেণী কার্যক্রম ট্রাই করছি, কিন্তু কল পাই নিয়ে কিন্তু আজ কথা কেমন সোলাই গলা গোটে কষ্ট. সেপা যেকোনো কাম যদি আমি পরিশ্রমের যদি এটা করবা তাহলে গোটে চাবি কাঠি পাইপারা. আপনার যেকোনো জিনিস কম না কাহি, যেকোনো জিনিস তুমি সেটা করো না কাহি. কিন্তু আপনার যদি সেটি লক্ষ্য করতে যদি ঝাড় গুহা টঙ্কার যদি আপনার সিধাসলখ যদি রোজগার করে পারবে এবং তার সহ গোটে সংসার গড়ি পারবে, সেটা হচ্ছে প্রকৃত টঙ্কা বলে কুয়া যাব. আর যদি আপনার যদি সুখে সুখে বসে থাকা টঙ্কা কমুবে, আমি এটা করছি সেটা করছি, তার টোটাল লাভ দেব না. সেপা যে জিনিস আমি পরিশ্রম করছি, যে জিনিসটা আমি অর্জিবা তার নিহতি গোটে সফলতা চাবি কাঠি পাইপার. গোটে পাঠ পড়া যদি সে বিশ্ববস্তুত্র পরিশ্রম করি পাঠ পড়া, মন ধ্যান কর্ণ ফর্ণ দেখি পাঠ পড়া, তাহলে মেট্রিক হোক কি প্লস টু হোক কি ওটিটি পরীক্ষা হোক, যেকোন পরীক্ষা হোক, আমি পুরো 100-200 মার্ক পারা. তাই আপনার মাইন্ড গোটে অলগা আড়ে থাকবে, গোটে অলগা আড়ে থাকবে, কেমিতে পাইব. সেপাই যে জিনিস হলে বি আমি বিনা পরিশ্রমের যদি সে জিনিস পাইমা, তাহলে সেটা টোটালি কাম দেব না. আর যে জিনিস আমি পাইবা আমার নিজ পরিশ্রম সে জিনিস পাইবা, তার সেটা হচ্ছে প্রকৃত ধন সম্পত্তি বলে কুয়া যাব, কি প্রকৃত যেকোনো জিনিস পাইব. সেপাই আমি সব জিনিস পরিশ্রম এইটা হচ্ছে সব পাইবাটা উচিত স্যার.
0: যেতিকি সবু আজি মানে এ দুনিয়ারে নিজের পরিচয় সৃষ্টি করে পারছন্তি যেকোনসি ক্ষেত্রে, সেমানে পরিশ্রম করে হি সফলতা পাইছন্তি.
1: পরিশ্রম সবু থার গুড় সফল চাবি কাটি. আপনার যেকোনো জিনিস এটা রোজগার করবে কিছু লাভ দেব না স্যার. আপনার হচ্ছে পরিশ্রমের যদি গোটে জিনিসটা যদি রোজগার করতে পরিশ্রমের গোটে জিনিসটা এটা করতে তাহলে গোটে সফল চাবি কাটি পাইপারে. আর বিনা পরিশ্রম স্যার কোনো জিনিস হো না, কিন্তু বর্তমান যুগের কোণ করবা লোক মানে কৌছেন না, মতো পরিশ্রম করছি কোণ করবি, সুখে সুখে যদি করা চাহি, কিন্তু সেটা আমার মতো ভুল না. সেপা সমস্ত কার্যক্রম মাধ্যমে অনুরোধ করছি সমস্ত যুবপিঢ়ি বর্তমান যুবপিঢ়ি যে আপনার যেকোন ধন সম্পত্তি হোক কি যেকোন জিনিস হোক না কাহি, আপনার পরিশ্রমের সেটা আমরা আনিকি পরিশ্রমের আপনার রোজগার করতো, সেটা গোটে আপনার প্রকৃত গোটে কাম দিয়ে পাব. আর আপনার যদি সুখে সুখে যদি কোথায় ধন সম্পত্তি অর্জু অর্জু বলতে টোটালি অর্জিব না, যদি যদি সুখ সুখে পাইলে সেটা কুয়ারে মজা হয়ে যাব, কুয়ারে উভা হইব, আপনার টোটালি পাইপারবে. সেপাই আপনার মানে যেতে জিনিস যোগ জিনিস করুন না কাহি, আপনার পরিশ্রমের সেটা
0: বহুত ধন্যবাদ নীলাচল বাবু, পুণি থরে নুয়াখাই জুহার, নুয়াখাইরে শুভেচ্ছা.

0: হ্যালো, ডায়লগ আসবেনি।
1: হ্যালো ভাই, নমস্কার, জয় জগন্নাথ।
0: নমস্কার, জয় জগন্নাথ।
1: প্রফুল্ল প্রধান কহুছি, কুয়ান পাড় মানে
0: ভালো আছেন
1: ভাই? বহুত বড়িয়া আছি,
0: কিন্তু
1: গরম
0: গরম হচ্ছে।
1: হ্যাঁ ভাই, প্রবলেম।
0: আরে আউ কিছু দিন তলে তো যেত কোথায় সেত বর্ষা বেশি হচ্ছে বলে কোথায়
1: ভাই? বর্ষা নিশ্চয় বেশি, তা গরম তো ছাড়িনি, আর সে বর্ষা দূর হচ্ছে।
0: তবে কোহতু আজ কেউ গীত শুনবে? ওড়িয়া গীত
1: ভাই, স্বপ্ন মণিকার গীত সকল
0: স্বপ্ন বণিক।
1: হ্যাঁ, স্বপ্ন বণিকার মনে পড়ছে।
0: তবে আপনার নুয়াখাই পালন করছেন কি
1: ভাই? নুয়াখাই আমার তো পালন হয়নি, নুয়া খিয়া হয়েছি।
0: হুম,
1: ওড়িশা সারা খাওয়া নুয়াখাই পর্ব।
0: আচ্ছা,
1: তেণুকরি আমার নুয়া পিড়া হয়েছি, ভোগ খাইছি ঠাকুরের পাশে।
0: হুম,
1: আছে
0: আচ্ছা। নুয়া খেয়ে মানে কোন খাঁতি নুয়া?
1: নুয়া তো আমার পিঠা
0: পণা হুয়ে নাকি?
1: হ্যাঁ নিশ্চিত, আমার প্রায় 12 মাস পিঠা আমার ঘরে হুয়ে।
0: কোন কোন সব পিঠা হয়েছে আজ?
1: আজ ভাই খালি চকুলি।
0: ওহো, চকুলি।
1: হ্যাঁ, আজ যে আছে তো চকুলি তো আইছে।
0: আচ্ছা, তারপরে সন্ধ্যাবেলে কোন অলগা হব কি?
1: সন্ধ্যাবেলে
0: আমি সব হুয়ে নি
1: ভাই, নিশ্চিত না। আমি সব নিশ্চিত, আমি সব কালি বুধবার সংক্রান্তি, হয়েপারিবনি।
0: আচ্ছা, তার মানে এই যে আপনার সংক্রান্তি সোমবার গুরুবার এসব মানতে আমিষ খাঁতি না?
1: নিশ্চিত ভাই, 12 আমার শুক্রবার নয়াপুর শনিবার সোমবার সপ্তাহ খাইলে আমি ঘরে আর শুক্রান্তি টোটাল সংক্রান্তি আমার পশুনি। আর
0: আচ্ছা, যেমনকর ক্যালেন্ডার নাই, যেমন জানি না সে তো সংক্রান্তি খাই দৌথে
1: সেমি ভাই। আজকাল ক্যালেন্ডার প্রায়

দুই ভাই বন্ধুকা বন্ধু গতমারা পাই দেবিবার দুই ভাই বন্ধুকা বন্ধু।

0: টাঙ্গিয়া ধরি না আছে ধর্ম সরদান, কান্দে টাঙ্গিয়া ধরি না আছে ধর্ম সরদান,
1: কান্দে টাঙ্গিয়া ধরি না আছে ধর্ম সরদান, কান্দে টাঙ্গিয়া ধরি না আছে ধর্ম সরদান।
0: বস মারবা কাছে।

জানান রংরে মানিয়া ভুনলে তারি মানিয়া না পাতে বেড়াই দান ভুনলে তারি দান না পাতে গত সুনা কায় মানা মারু গত সুনা গত মারি দেলে পানি নাই মারে

0: নানা, বেড়া কুড়া তো সব বিগলু মদ মলক গাইলু, এবে গাদু আউ ধরলে চিন্তা করু, তেবে শুন ভাই বনকু কই দেবী তকে,
1: শুন ভাই বনকু মার বচন কই দেবী তরা।

కుంటి బాబు మైకి దొండి అన్నిటినా ఒక డబ్బు 200 దియా దాయి కాదేనా నాయ బాబు గడ్డు బాబు దొరకలాతే తన డబ్బు 200 దవాద తొందే తో কইলি না গতমার না মারা আর মারা দামার না মারা বলিগিরি আর তুমি গতমার দিগিরি বাবু মাগবা কাজে আইলা তা ওই বাবু এলে বাবু নেবা 200 দে মাত্র ডেডি এখন করে হি তুন বান কুমার বতনা কয় দে দিন তোকে ও তার মাত্র ডেডি আর

বাপেঘাটে মুখ মুখা কা নাই দেখ নাই বাবু একা তোর 200 টাকা দেওয়ার আছে জোয়ার জোয়ার জোয়ার জোয়ার গাড়ু আজ্ঞা জোয়ার আইলা কিও মনগা বলগু খালি কইলা কাটা সব আনলা তো তা কোন করতেছ না করতু না নাই না গাড়ু বাবু না কাম নি তনে দোকানে খাই দিই কুত্তা আলে তেলে দিয়া এতে নিয়া গাড়ু বাবু আমি দিব তু আলে যা করতু আইটাকে বনা না মাল কন্ডে কাম কাম তেবে নিয়া আজ্ঞা মদ মাংস তাই গাড্ডু পান বা করিবার তোমার এ তোমার পারাতি তবে তাহলে কোনটা এ কোনটা কোয়ারে গেল অত কি নাই কবাট খুলো আজ্ঞা পারাতি আজ্ঞা এলা তো এ দেখা নমস্কার আজ্ঞা নমস্কার নমস্কার আজ্ঞা আসুন তো ভিতর আসুন তো আজ্ঞা না না ভিতরে না আসি মদ মাংস খাই তুমি মজা করবা তবে কোন তবু চরি গেল না দেখবা মদ মাংস খাই তুমি মজা করবা তবে কোন তবু

নমস্কার আজি আজি গোটেক দিন কাইলু বাবু কালি কি তানু নাকাম দেবে এতে নিয়া এ পিটি নেই দেওয়া পলকা দলা মারা দাঁড়ানো সব তারবাই নুয়া নুয়া গোট লগাইবাই দেবে দিয়া আজ্ঞা এতে নিয়া দেবে দিলি তুমি এ সময় তারা

বাড়ি শুনা মর গোটে কথা বন বিয়া ঘর পারাশি আর রেন্দ্র বাবু মন আসি আও এটি চিঠি দেওয়া আস নূয়া গছ মন নূয়া গছ মন লগাইবা পাই আর গছ মার মনকে কথা কাটু মনকে সবু মনা করবা পাই বাড়ি নেওয়ার বাবু তেবে শুনা কইবু তো আমি গোটে কথা।

বেড়া পুড়ারে লাগে বিকি কাই পড়াই দেলা তুমি তো জানো আগে বেড়া পুড়ারে লাগে বিকি কাই পড়াই বাবা সকালে কথা হয়েছে মালা ডাঙর মনকে সব ছাড়াই বাসায় আর মালা ডাঙর তো কন্ডে লাগা আছে আমি তাই বাস চিন্তা আয় না আয় বুঝি গাছ ঢুকে যাবো 200 টাকা আর গানক পোড়া করে দেন রসুন

0: আজি কথা কাটো মনকে আজি কবি কবি বান্ধি নেবাই তাকে কথা কাটো মনকে কবি
1: সব গাঁ যাক ব্লক যেতকি মালা ডাঙর মর আছে সব ছাড়ি দিয়া নয় গপ লগাই ভাই আমার সরকার শুনা তুমি নমর বাবু বেড়া পুরা তমকে আছে তুমি কামাই খাইবা মালা ডাঙর কোন লাগে মারলু তু আমি নাই ছাড়ু শুনা গাঁ যাক ব্লক মর কথা হবে
0: শুনা গাঁ যাক ব্লক শুনা নে মর বাবু রে কইবি কি কর

আমার মন হ বনগা বন্ড কু আমি আর না বুঝুনি তোমার কথা আয়ালে পথে আমার দায়িত্ব নাই আলে জো না তার কথা না শুনি করি আজ হত্যা ঘোষ ঘোট মারু সবজি কাপ পাঁট কাটবা পাই ডাবু দেলা আছে আমার দইপুরের বাবু আলে জু জু তবে এতে এই বট্টা কথা আমারু ইরক মারি না লমা লমা কাণ্ড বাসি আলে তেবে মারু মারু দেখ দেখ গাদু দেখি দেখ দেখি দেখ কে আর কাটলাইন নাই ভিতরে কে মনে গাই রে বাবু কে নাই সে বন্ডকা আর বন্ডবু কেতে কইলে না শুন কেতে কইলে না শুন পারি গত লাগাইবা পাই কে মনা কলাই সে দুই ভাই আঘা আরে চার দু আরে অন কইলু বন্ডকা বন্ডকু আরে জু তবে জু হেটে হেটে হেটে হেটে টাকা টাকা পলাই যাই পলাই যাই পলাই যাই টাকা টাকা টাকা টাকা টাকা টাকা টাকা হাই না এবার যা মই হাইবার দিবি দেখ ক কি রে তুমি মটকা বন কুত্তো রে আগা হ্যাঁ বাবু আমি কি রে কি কারণে পটাকা তো এ বনা

যুব ডাক্তার মুমূর্ষ অবস্থায় নিজ সহ নিজে গভীর ভাবে কিছু কথা হেউছন্তি। মৃত্যু সন্নিকট অথচ সে

0: ভাবি উঠু নাহিঁ।
1: তুমি অভাগা, তুমি নিহাতি অসময়ের মানিষ, এ পর্যন্ত তুমি ভগবানঙ্কর অস্তিত্বর প্রমাণ মিলিলা নাহিঁ।
0: কিছু শেষ অন্তিম প্রমাণ
1: তেবে কুহ, তুমি কি?
0: মু মানিষ।
1: তুমি জন্ম দেলা কি?
0: কে জনে মহিলা মানিষ।
1: আউ সেই মহিলাঙ্কু
0: এই প্রশ্নর উত্তর কোন সতরে আবশ্যক?
1: কেবল আবশ্যক নুহে, নিহাতি আবশ্যক। এই প্রশ্নরে লুচি রহিছি তুম খেল, তুম যুক্তির মূল কথা।
0: তাহলে এ প্রশ্নর উত্তর প্রথমে দিও, তারপরে মু কইবি।
1: তেবে শুন বুঝা, মহিলাঙ্কু ভগবান তৈরি
0: করলে ভগবানকু কি গড়িলা?
1: ভগবানকু কি জন্ম দেব? সে সদা কালে থিলে, অছন্তি, রহিবে।
0: তা মানে এভাবে কিছু কথা আছে যাহাকু জন্ম দেওয়া আবশ্যক নথায়, এভাবে কিছু যাহা সদাকালে থাকে, রহি থাকে।
1: হ্যাঁ,
0: এবে মো উত্তর শুন। মহিলাঙ্কু বি কেহি কেবে জন্ম দেই নাহি, ভগবানঙ্ক ভলি সে মধ্য অনাদি অনন্ত যুগরু রহিছন্তি, রহি আসিছন্তি।
1: মানুছি, কিন্তু কেউ রূপরে সে থিলে?
0: ঠিক সেই রূপরে, যেউ রূপরে তুমি কহুছো ভগবান রহি আসিছন্তি।
1: কিন্তু এইটা কি প্রকার উত্তর?
0: তুমি বেশ জানিছ তোমার উত্তর শেষ উত্তর নুহ, এণু ধর্ম নামে প্রথমে চুক্তি কু অফিম চটে চুপ করাই দেবার প্রয়াস করছ। যে মুহূর্তে বুঝি যাওছ যে মানুষ ভয়র বশবর্তী হয়ে ভগবানকু বিশ্বাস করা আরম্ভ করছি, তুমি নিজর কায়া বিস্তার করে সেই অসহায়তা সহ খেলুছ। শব্দ জালরে মানুষকে ছন্দি দেই তুম ধর্মর সৌধ সাম্রাজ্য গড়ুছ।
1: হে ভগবান, তুম মন উপরে শৈতানর প্রভাব এতে মাত্রায় পড়ি সারিছি।
0: ঠিক আছে, এবে কুহ শৈতান কে?
1: সে ভগবানক শত্রু, ধর্মর শত্রু।
0: কিন্তু সে কাহিকি এ যাই মরি নাহি? ভগবান যদি অছন্তি তেবে শৈতান মো উপরে প্রভাব পকাইব কেমিতি?
1: কারণ তোমার আত্মা পবিত্র নুহে।
0: তেবে কুহ, মো আত্মারে অপবিত্রতা আসিলা কুয়াড়ু? তুমি তো কুহ আত্মা ঈশ্বরঙ্কর সন্তান, যদি এহা হি সত্য তেবে ভগবানক সন্তান অপবিত্র হেলে কেমিতি? ভগবান সতরে কোন এতে দুর্বল যে শৈতানকু হরাই পারু নাহান্তি, অপবিত্রতাকু অন্ত করি পারু নাহান্তি?
1: উদ্ধত মনিষ, মোর স্বর্গীয় সম্ভারকু তুমি কপট আচরণ কহি কোন সুচেবাকু চাহুছ যে?
0: স্বর্গীয় সম্ভার? বৃদ্ধ মহাভাগ, মোর মনে হচ্ছি অন্যকু ধর্মর অফিম চটাইবা অভ্যাসর শিকার হে তুমি নিজে মধ্য অফিম প্রভাবে আসি সারিছ। থরে খোঁজ তুম অস্তিত্ব ধরা পৃষ্ঠরে, স্বর্গরে নুহ।
1: কোন কহিল দুষ্ট?
0: বাস এই কথা হি কহিলি, তুমি ধরারে জন্ম নেইছ, তুমকু মধ্য কেউ জনে মহিলা জন্ম দেইছন্তি।
1: তোমার এড়ে বহপ, তুমি ধর্মকু কহুছ তার জন্ম বৃদ্ধান্ত, নরক নরক ভোগ হেব।
0: বহপ নুহে মহাভাগ, সত্য। তুমি ধর্ম, তুমকু মানিষ হি জন্ম করেছি, মু ভি মানিষ, খিয়ালি মানিষর মন ভিতরে ধর্ম ভাবনা ভাবরে তুমি কেবে জন্ম নেইছ, আর তাপরে তোমার আবশ্যকতা কেই উপলব্ধি করে না, তুম হাতরে মথা রাখি কোনসি দোষ স্বীকার করিবা ভলি মানসিকতা মোর মুটে নাহি। বিদায় মহাভাগ, ধন্যবাদ, ধন্যবাদ। হে সুন্দর মৃত্যু, তুমি আস, মু তুম বাট চাই বসছি। হলে মু তুম বাট চাই বসছি কাহিঁকি যে? মু তো জনে ডাক্তার, মু নিজে জানে মানুষ মুহূর্তে মুহূর্তে মরি চালি থাকে, দেহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোষ স্তরে। এণু হে চাকচক্যর জীবন, হে রূপরঙ্গর সম্ভার, মু বিদায় চাহুছি তু সহ বণিজ করি উপলব্ধি করিবা জীবন ঠার দূরক যাওয়া চাহুছি। বিদায় জীবন, বিদায়।
2: আম সামাজিক ব্যবস্থা আমপাই ধর্ম, ভগবান, ভল মন্দ, ঠিক ভুল, এমিতি কেতে কোন ব্যবস্থা প্রস্তুত করে থাকে। হলে জনে স্বাধীনচেতা ব্যক্তি ভাবে যুব ডাক্তার এ

0: ডিল গর্জা যদি গর্জা নেগে নাই তো আয়াং বই কি জরমে ডে গরম আনজি গর্জানে কে জরমে সরকার নিয়ম আমি দাসন মালে তিন গরম দাসন ডাক্তার সিনা
1: অ্যাম্বুলেন্স
0: সরকার কেবে গর্জানে জরমে আসেন মনা মেয়ে
2: থাকেন
0: হাসপাত্র ইয়ং বজন বংশে রেখোতে আয়তে আপসি জরমে আনি বারে বংশ রেখোতে নামি তিন আমি গর্জা লেগে যাকে আমি ডাউন বান্তম দেয় সাবে গর্জা মালেরিয়া ডেঙ্গু যাকে রোগ
2: মশারি সব
0: মশারি এতে সাবুন
3: ইয়ং বজন বেড়না নাম লবে দে সাবিত্রী ইয়ং বজন বেড়না হ্যাঁ আনি আবেনা জাঙ্গান বংশা দখল দে পূর্বা জাঙ্গান দখলিনজি হ্যাঁ নামি ইয়ং বনজি কানি গর্ভবতী ইয়ং বনজি ওয়ান জাঙ্গান ডেলিভারি নামি ওয়ান মেডিকেল ওরুং জি বেড়নেতে হ্যাঁ এতে আমি সংসার নাখানে আনবা।

0: সেই নাম বেনার নাম লাগবে কানিঙ্গার নাম লাগবে মাসে বংশাল দেখল দে সাথে দেখলাই এতে নম্বর দিল পালি আইনা নির্মল প্রোগ্রাম খুদ্র
1: বুধবার গুরুবার তম্বান বারটা অর্ধে লোঙান
0: পুরোনা প্রোগ্রাম দেয়
1: প্রোগ্রাম দেয়
0: খারাপ সেলে মারলে আন্ডন কুলমিন গেলাম তো বেড সময় সময় তিনটা বেনার আয়না দেখলেন দেন চিঠি মাধ্যম মারলে না পলাইন রেন প্রত্যেক বেনা আর আয়না মালে আঞ্জা দো আবার নাম মাঝে মা তেসরা তখন বা আরেং নেবা
1: আরেং নেবা
0: মালিম সিলিম
1: নিমশি নিমশি

0: শ্রোতা ভী আপনার হার্দিক স্বাগত জনাই আরম্ভ করুছু আজির ঘর ঘরণি কার্যক্রম। আজ আপনার পাখানে মু রাজেশ্বরী আ মো সহ অ প্রিয়দর্শিনী
1: মোর মধ্য নমস্কার।

0: ज्वार लाग भाई पनि मन
1: ज्वार ज्वार
0: ए दे बैठक लगा छ खेतलु बे ए देव त गाला पूजा खाई गणेश पूजा गाला हे आरी खाई बोलु बोले सिटा से पश्चिम ओडिसा लगे नुवा खाई खोलाइनी हे आज यारी खाई दिन तु जानुस कि नाइ
1: हाय को गाय
0: आज विश्वकर्मा पूजा
1: हाय
0: बोले खाई डा से विश्व खैपनी सुंदर खरी सर्जना कर रे भाई सेटा गिने विश्वकर्मा महापुरुके आक्तुन पूजा करबाई জন্তিবাল সিন্ধু নকরত সেটা হ্যাঁ সেটা বড় বড় ফ্যাক্টরি মনে বলবাই নাকি সিটি পিনি হাই মাপুর পিনি পূজা পাইছি পিনি
1: বলে সে ইঞ্জিনিয়ার মন কাজ সামান মন তৈরি করবে সেটা
0: ওই ওই ওই ওই আর কাইটা বলে গর আক্তুন কে নির্মাণ করতে রেলা বলে আমার এই বিশ্বকর্মা মাপুর পিনি সেটার কিনে আমার বিশ্বকর্মা মাপুর কি আজি পূজা করবাই জানুস কি নাই কি সে সোনা বাড়াই কি দামঞ্জলি বলবাই এ সিটি খাই রখ মোর পূজা খোলাই নি সম্রাট কি খাই কইবি মুই আজি তো জিবি চিন্তে দেখবা কাজি আরে
1: আইলা বলে মিসা দেখলি পূজা আমন করতে লাই যে
0: ওই বড়িয়া করে পূজা করলাই নিও
1: সঞ্জ বেলা মিসা জিবি বলে

0: بلا لا بلا بلاي مسايبي جاي
1: وي
0: بلا بلاي كراني بي
1: بلو خاي بلا لا خاي لا ابا تو سمانا سانز بلا قول تو بوريا لا غلا ني اري خاي لايت من لغاي دلا سنجا كون ني جلم لو جلم لو جلم لو اكي كي اري نو دي سي هو موكت جبر سار دلا مور بلا تو كي جاجي داري خور جيبي تو جين تي لا اري
0: ناي جيبر سي رات بلا قال سي لوب سي لايت پرا توي كولا پرا بلا تو من دگلا سار دلا لگوا
1: سار دلا لگوا ماتر گوتے کاتا کوئی لینو مي
0: خايدا
1: بلا تو كي داري خور جيباتا ساردا خاجي আপনার পিন্ধবাটা মানে কি সেটা মানে পিন্ধি করি গলে অল্প জাগ্রত
0: জাগ্রত নাই পিন্ধবার নাই আপা সেন্দি টানে
1: না সেটা পিন্ধবার নাই আর বেশি ভিড় ভাড় তানে মশা রেবার নাই হলা জাগর যতন যিবার আর ইতি সিতির খাইটা খাইটা মানে মিল্লা আছে বলি করে ঘেনি করে খাইবার মধ্যে ভুল নাই
0: অল্প তন্ডা দারে দেলা আছে
1: সেটা তো আছে জাগর দেখি গলে তো সেটা খাইবি এটা খাইবি সেটা সেটা পিবি বলি মন তো ইসিয়া খা মাত্র সেটা কে মন কে টিকে কন্ট্রোল করবার আছে এলে আমি ইন্দি কাতা খালাম আও কি গীত গুতা গুটে শুনাই দেব ভাই বোন মনকে আজি বিশ্বকর্মা পূজা আর বড়িয়া গীত গুটে শুনাই দেব ভাই বোন মনকে

0: সেটা থিলা কি মা?
1: আমার খেলা না যাই খেয়ে রাখা দিয়ে চলে ছিলা তো।
0: গাই কি দেলে পিলা টুকি গে বন্দাল বান্তি দারছি বলে কি মুসুম
1: বন্দাল এসে বলে না দিয়ে চলে।
0: এলে খেতে কি মাস ভিতরে সে পিলা টুকি গে গাই কি দেতে রেলে?
1: আমি 3-4 মাস 5 মাস হেলা বললে গাই খির খন্ডে লাগা যেতে গাই খির কে সেতে পানি মিশাই করে সুজাই করে খোয়াই করলে।
0: আর পিলা টুকি জ্বর দুখা হলে খাই ওষুধ দিতে রেলাই এড়ি কি বলে
1: চেরমূল আঘাত দেবার কোনটা হলে আর
0: চেরমূল খাই পারবাই কি পিলা টুকি সান সানটা
1: সামগা বেলা লগে খোয়াইবার।
0: গোলা লগে বলে সেটাকে ঘষি করি চন্দন পরা গুড়ি করে দেবাই কি?
1: হ্যাঁ চন্দন পরা গুড়ি করে মা কীর্তন ঘাঁটি করে খোয়াইবার।
0: মা কীর্তনে এবার বললু বে গোটে সানটা পিলাকে 2 মাস কি 3 মাসের পিলাকে সে লস মারি খোকলি নলে জ্বর দুখা হেলে সেটি কি বলে কাই অসু তুমি দিতে রেলাই মা?
1: সান সান পিলা মনকে জ্বর লসন ধরলা বলে লসন মালা গুঁতি করে দেখে বেলায় দিয়ে করলে। তেঁতুলি চালি আনিকিরি জয় লগাই করে ফেক্টর লাই
0: তেঁতুলি চালি
1: তেঁতুলি চালি পড়াই করে জয় লগাই করে তার দেখে লগাই করে চলা তেল সঙ্গে লগাই করে ফেক্টর লাই এবে সেটা মন কিছু নাই এবে অলপ ডাক্তার লগাই ফলাইবা।

0: আপা বড় সারদা লাগছে গীত বাজালে আরে
1: আরে সারদা কি মন তো সারদা খাই যাইছি
0: এলে গীত তো বাজা দিল সপা আরে তোর বেড গার্ড তো শুনাই দিল এ দে গাই মুই গড়ে বাবু সঙ্গে বেড গার্ড করি আছি আলে বাজা দেবি
2: আলে বাবু জোয়ার
3: জোয়ার
2: আলে তোমার পরিচয় কোনে দিয়া
3: ও না এলা নি অভিমনি বেনিয়া জয়পুর ফোরবিল ড্রাইভার ইউনিয়ন প্রেসিডেন্ট
2: এলে ড্রাইভার কাম করি কি না প্রেসিডেন্ট আছাস
3: মুই ড্রাইভার কাম করি 30 বর্ষ উপরে হেলানি
2: হা হা এলে বাবু ড্রাইভার কাম করি কি না এবে রাস্তায় গাড়ি চালাইবাকে খাই খাই নিয়ম মন আছে বাবু
3: এ বাবু এবে যেতিকি প্রকার নিয়ম করলা আছে সরকার
2: এলে খাই খাই
3: জায়গা জায়গা দেখি করে লাইট মন দেখবার আছে জায়গা জায়গা দেখি লাইট লাগাবার আছে পথ বটর লাইট আগ বটর লাইট দেখি রাখে যাবার আছে
2: চক জায়গা মনটানে কেন্তার নেবার পড়ছে এবে তো সে সরকার মন ট্রাফিক লাইট বলবাই যে সেটা মন কেন্তার কলে কেন্তার যাবার পড়ছে বাবু
3: আমার সরকার করলা আছে কায় চার ছকিয়া পড়লা বলে সেটি লাইট মন লাগি রয়েছি যদি রং লাইট লাগি রইলে বলে কইলে আমি ঠিয়া হয়ে যাবার ধবলা চিন পারাটা রয়েছে গেবড়া মার্ক বলি কইবা সেটা সেটা লোক মানে হিন্দি হিন্দি যাবাটা সে রং লাইট লাগি রইলে লোক মানে এ বাটে হিনি সে বাটে পার হবা কমলা কালার পরা লাইট গুড়ে লাগছি হলদি পাড়াটা তারপরে আহ পচা লাইট লাগলা বলে কইলে আমার বাটে আমি যাবার আছে
2: পচা লাইট লাগলে আমি যাবার পড়ছি সেটা আমি বাবু গোটে বাটে ডেবরি বাটে লাগছি
3: সেটা আমি কইবি কইবি বলতে রইলি বাবু শোনা আগে ডেবরি বাটে যাবাটাকে কাইট করছি বলে সেটি গোটে চিন রয়েছি ডেবরি বাটে যাবাটা
2: কাই বুল বসতরে বাড়ি যে বলে এমনি পাইন পাইন পড়ছি বাবু
3: ইয়ে দে বাবু বাটে বাটে সে ক্যামেরা পাড়াটা সিসিটিভি ক্যামেরা পাড়াটা লাগাইলা তো তাই সিটি দিচ্ছে গোটে থানার লোকে কি কুন্টি গোটে সঙ্গে রইবে বহুত টিভি গোটে সবু দিস্টে রয়েছি বলবার কথা এ গাড়ি মানে গালা বেলকে সে সিসিটিভি লগে দিছিলে বলে কলে তাকে কাই করবাই বলে কলে সে সিসিটিভি লগে দেখলা দেখি করি নম্বর প্লেট মনে দেখবাই আহরি সে মানে ইংলিশ লোক কইবে অনলাইন লোকে ফাইন পকাই দেবাই বলবা
2: ভাই ভাই এবে সব লোক টানে মোবাইল আছে কিনা মেসেজ হয়ে পারি যাইছে নাকি
3: পারি যাইছি বলা কথা এবে দেখি পালে গাঁও লোকে কাটা জানবাই যে মেসেজ আইলা তোমার গাড়ি গুড়া জিকি আনবো তোমাকে কেস করবো বললাই
2: এলে সেটা ডাবু ন বাঁধলে তার অধিক বর্ষে যাইছি কেনার
3: হ্যাঁ ডাবু ন বাঁধলে বলে ফাইন ফাইন বাঁধবার আছে আরে তাকে তাকে ফাইন বাঁধবার আছে যাই অনলাইন লগে মিশা ভাঙি হয়েছি আমি নিজে

শ্রোতা বন্ধু আপনার শুণুচার ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম আকাশবাণী জয়পুর কেন্দ্রর আমার এমতি সুন্দর সুন্দর কার্যক্রম শুণবা আপনার নিজের আন্ড্রয়েড মোবাইল ফোনে ডাউনলোড করন্তু নিউজ অন এআইআর আপ আসলে টিউন করন্তু এআইআর জয়পুর এবে আসন্তু কার্যক্রমকু আগেই নেবা শুণবা কার্যক্রমর পরবর্তী গীত অগস্ত্য চলচ্চিত্রর কণ্ঠদান করেছেন হ্যুমান সাগর এবং অনন্যা শ্রীতম নন্দ গীত রচনা করেছেন সুব্রত স্বাইঁ সঙ্গীতরে সজাইছেন প্রেম আনন্দ।

0: factory is always now going to be a very important part of our growth story.
1: Right. Thank you very much, Suvimalji, for throwing light on the current semiconductor industry in the country. Thank you very much for talking to us.
0: Thank you.
2: You were listening to a discussion on the fifth edition of Semicon India, Semiconductor Ecosystem for a Viksit Bharat. The participants were Shubimal Bhattacharji, IT expert, and Lalima Aneja Dang, anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on a mobile app, News on AIR. This program is also available on a YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 9289094044.
3: Spotlight.
4: প্রথমে শুনিলে সমাচার সন্ধ্যা, পরপরে নিউজ এট নাইন এবং স্পটলাইট শুনিলে। রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র। বর্তমান সময় রাতে 9:30। এবে আসন্তু শুনিবা হাস্যরসাত্মক কার্যক্রম সজ মৌচ। উপস্থাপনা করেছেন রঞ্জন কুমার বেহেরা।

0: শ্রোতাবন্ধু, গুরুবার সেই সময় মানে রাতে 9:30 আপনার সমস্তে অপেক্ষা করছেন হাস্যরসর কার্যক্রম সজ মৌজ শুণবা। সজ মৌজ কার্যক্রমে আজ আমি অছু মু রঞ্জন কুমার বেহরা,
1: মু আজ্ঞা উদয় শঙ্কর জানি,
2: আউ মু সুপ্রভাত,
3: আউ মু সুশীল,
4: মু শ্রিয়া পটনায়ক,
5: মু পুষ্পাঞ্জলি,
6: মু রেশমা
7: এবং মু প্রিয়ঙ্কা পাত্র।
0: আমার তরফর আপনার সমস্তকু
8: নমস্কার।
0: আজ এতে স্থান পাইছি হস কথা, কৌতুকিয়া প্রশ্নর উত্তর, তা ছড়া ব্যঙ্গ কবিতা। তাহলে আউ ডেরি করিবা নাই, কার্যক্রম ভিতরকু যিবা। তাহলে প্রথমে হস কথার আরম্ভ করিবা। হঠাৎ দুজন সাংঙ্কর ইচ্ছা হল টিকি বজারকু যিবা, তেণু সেমানে দুজন বজারকু যাওছন্তি, আউ গলা সময়রে পরস্পর মধ্যে কোন কথাবার্তা করুছন্তি টিকি শুনন্তু।
9: আরে রিঙ্কি, এ রাস্তাটা কোড়ে জানলা জানলা বি লাগুছে যে, বাকি রাস্তাটা মনে পড়ে, তো আসছিল বোধে পড়ে?
10: নাই তো, মতে বি কিছু মনে পড়ু নাই।
9: আরে তো লাস্ট টাইম আসনথলু কি, তার জন্মদিন থিলা যে, আমি যাইথিলে মিশিকি।
10: যাই তো থিলু যে, মতে বিলকুল মনে পড়ু নাই বে।
9: লেফট সাইড রাস্তা বোধে?
10: নাই নাই, রাইট বোধে।
9: আরে লেফট?
10: নাই, সিধা বোধে।
9: তু আসছিলু, কইছিলু লেফট সাইডে সে ভাইনাটা গোটে ঠিয়া হইছন্তি, বঢিয়া দেখা যাচ্ছন্তি বলি কইছিলু।
10: তোতে পুও মানকর চিন্তা কি খালি?
9: আরে তু কইছিলু নে কি, দেখি মু কইছিলি দেখি।
10: আরে নাই, মতে বিলকুল মনে পড়নে। হেডি সিয়াড গোটে ভাই যাওছন্তি,
9: তাঙ্কে
10: কি বোধে না, তাঙ্কে কে না, এবে যাকু কইছিলু
9: কে জানে, জানে জিবা পচার দেবা দেখিবা।
10: ও জিবা জিবা, চলো পচারিবা।
9: এ ভাই শুনিবে টিকে?
11: ভাই ও ছাড়া কোন হইছে? হ কুয়া কুয়া
9: ভাই, এ অ্যাড্রেস
11: আরে আউছরে। কোন হিছি?
9: এ যো লাইন কো জিবাটা, এ আমর যো জয়নগর নেকি।
11: আচ্ছা আচ্ছা, হ্যাঁ জয়নগর।
9: ও সি অ্যাড্রেস তে পড়ে তিনটা রাস্তা আছে, জোনা পড়নি কো রাস্তাটা।
11: আচ্ছা ও এই অ্যাড্রেস?
9: হ্যাঁ হ্যাঁ, এটা এটা
11: এটা। হ্যাঁ শুনো, এটা কোন করি না, এডু সিধা পড়েও।
9: হ্যাঁ
11: 500 মিটার খন্ডে সিধা পড়েও।
9: হ্যাঁ
11: সেটু রাইট পড়েও।
9: আজ্ঞা
11: হলা, সেটু 1 কিলোমিটার খন্ডে রাইট পড়েও।
9: আজ্ঞা আজ্ঞা
11: হলা। তারপর সেটু নাই কি গোটে বড় গছ থিব, সেইঠু আউ সিধা পড়েও। হ্যাঁ সেইঠু আউ সিধা পড়েও, গোটে 500 মিটার সিধা পড়েও। তারপরে সিধা গলা পরে গোটে লেফট সাইডে গোটে শিব মন্দিরটা পড়ব।
9: যাই পূজা করিব?
11: না না, আরে শুনু না, সে শিব মন্দিরটা পড়ব। ম্যাডাম সে শিব মহাপুর রাণ খাই কোচি, এ অ্যাড্রেসটা মু জানি।
0: আজ্ঞা অপেক্ষা করিবা সবুঠারু বোর কাম, যদি আপনার কাহাকু কইছন্তি।

0: যে মুঁ এটি অপেক্ষা করেছি, তু শীঘ্র আসিযা। কিন্তু অপেক্ষা করি করি যেতবে সেই জনক আসে না, তাপরে বিরক্ত লাগে এবং তাপরে কণ হুয়ে আপনার এই হস কথা টিকি শুণন্তু জাণবে।
1: সিমরন, এরে এত জলদি পড়াইলো?
2: হ্যাঁ, আসলে রাস্তা খালি থিলা, ভাবি ভাই ভাবি পড়ে আসতুলে।
1: দুই ঘন্টা হলো তোতে জগিছি এটি, জানছো কোন এমতি ভাবুতুলু?
2: আরে, এই গোটে কথা ভাবুতুলি।
1: কি কথা? মো
2: মু ভাবুতলি কি আজি থারু মো মো লাইফস্টাইল কু পুরা চেঞ্জ করতেবি।
1: হুম, লাইফস্টাইল চেঞ্জ করব কেমিতি?
2: ভাবুছি ফার্স্ট হচ্ছে মোবাইলটাকু কম ইউজ করিবি, হেলা?
1: আহা,
2: তাপরে ভাবুছি সকালু টিকে জলদি উঠি পড়িবি।
1: হুম হুম হুম,
2: তাপরে আউ এ মোবাইল পত্রে সময় নষ্ট করিবি, খালি পড়ার হি টাইম দেবি।
1: বাহ বাহ বাহ, তাহলে যে হাতরে এবে মোবাইলটা ধরি কোন করছু?
2: এবে এবে আসিলা বেলে রাস্তায় দেখুথুলি, মানে নিউ লাইফ র রুটিনটা কেমতি মু চেঞ্জ করিবি, নিউ লাইফ যদি মু চেঞ্জ করিবি রুটিনটা কেমতি চেঞ্জ করিবি, সেই ভিডিও টিকে দেখুথুলি। আ
1: ওহো, খালি বাস 20 মিনিটর কাম, তারপরে তোর লাইফ পুরা চেঞ্জ হয়ে যাব না?
2: পুরা।
1: কত সময়?
2: এ ভিডিওটা মাত্র বেশ না, বেশি 20 মিনিটর হি আছে।
1: আচ্ছা, তো 20 মিনিট পরে কোন করিবু?
2: তারপরে যাবি টিকে ইনস্টাগ্রাম দেখিবি, সেটু টিকে মোটিভেশন ভিডিও যাক টিকে টিকে দেখতেবি।
1: হ্যাঁ, তো জীবন বদলিব কি মোবাইল র ব্যাটারিটা বদলিব?
0: শ্রেণীতে ছাত্রছাত্রী সহ শিক্ষক কথা হচ্ছে, মানে পরীক্ষা ফলাফল বাহারিছি, পিলাকে সে বুঝাও, পিলামানে কন সব উত্তর দৌঁতে টিকে শুণতু।
3: খরা ছোট, হ্যাঁ বড়িয়া আছে যে, সে খরা ছোট হোমওয়ার্ক যা করছ কি না?
1: এরে মু সব কর দিছি।
3: হ্যাঁ হ্যাঁ,
2: মু কোরিয়া কো কালে আরম্ভ করতুলি,
3: কালে খরা ছুটি যা যা পড়তলা তো কালে এক্সাম করে, এ পরীক্ষা
2: লি বুলিয়া পড়তলি, কালে পেন্সিল কালে লিখিবি বলি, পেন কালে পেন নো নি ভাঙা তো লেখ না বলি কই।
3: বাস
1: মু খাতাটা খালি ভুলি গলি আও।
3: হ্যাঁ হ্যাঁ, পুরা লিখে দেই তুমি
1: ঘর এটু 20 কিলোমিটার, মু কেমতে যাবি চাল চালি?
3: মু করতে লেলে মা ডা খাইতান্দি আনছি মু ছাড়ো।
1: এই আইলে আইলে, গুড মর্নিং টিচার,
4: গুড মর্নিং টু অল। আউ সমস্তঙ্কর খরা ছুটি সব কেমতে গলা?
1: বড়িয়া বড়িয়া বড়িয়া বড়িয়া, খালি দিন রাতি খেললু ম্যাডাম?
3: হ্যাঁ, ক্রিকেট ক্রিকেট।
4: আউ সবর দেহ ভালো আছে তো? হ্যাঁ
1: হ্যাঁ
4: হ্যাঁ। আউ সমস্ত হোমওয়ার্ক সব করেছ তো ঠিক রে?
3: হোমওয়ার্ক তু কর দে তো রে।
4: রানি তু করেছ কি নাই?
1: ম্যাডাম, মু হোমওয়ার্ক করে দিয়েছি যে, মু সব খাতা ভুলি পড়াইলি, খালি বই মন ধরি পড়া আসছে।
3: ঠক ঠক, কিছু নাই কিছু,
4: খালি তো বাহানা, খালি বাহানা।
1: নাই ম্যাডাম, বাহানা নাই, মু সব কর দিয়েছি, খালি খাতা আনে।
4: আউ মেক তু?
2: মু
3: পেন ভাঙ্গি গেল ম্যাম, তার
4: এটা
1: পেন্সিল লেখলু নি,
4: এটা তোর মিছুড়া কেবে জীবন
2: নাই। পেন্সিল চাঞ্চে আমি পেন্সিল কাড়িলে যে, সে পেন্সিল।
4: হ্যাঁ হেলা হেলা হেলা, সেটিকে থাও তো মিছ। আউ রাজু তু? বাপরে, তো ভবিষ্যতটা কোন এমতি হউছি, তো ভবিষ্যতরে কোন হবু কো তো মতে?
3: ম্যাম বড়িয়া মোটিভেশনাল স্পিকার হবি ম্যাম।
2: হ্যাঁ ম্যাম, সে কোতলা আমকু মোটিভে, সমস্ত গালি মোটিভে।
1: আসে ইউটিউব রে ভিডিও ছাড়বো পুনি ম্যাম, আরে
3: পুরা ভাইরাল হবি।
4: কেমিতি?
3: আরে ম্যাম, মোর যে মাত আসছে সেটা দেখি রে, কত পিলান সব ইন্সপায়ার হবে কি নাই, যে পাঠ পড়িয়ার বলি সিনদ্রে মু মোটিভেশনাল স্পিকার। হ্যাঁ
0: আজ্ঞা, হস কথাকু বর্তমান টিকে ব্রেক করিবা, আউ শুনিবা কৌতুকিয়া প্রশ্নর উত্তর। আউ উত্তর দেয়া পাই আম পাখরে অছন্তি বড় ভাই উদয় শঙ্কর জানি।
5: নমস্কার, আকাশবাণী জয়পুর সজমজ বিভাগ মডিল অঞ্চল ভাই কৌচি গ্রাম তলক জেলা বলাঙ্গীর। আজ্ঞা দেখন্তু, লাইন কোন জীবন আছে কি, মোবাইল কোন জীবন আছে কি? মোবাইল টি গোটে বি আপনা ফটকির বটন দাবি দেবে, রিং করলে ফটকি লাগি যাচ্ছে, মিনিটের ভিতরে আকাশবাণী জয়পুর কেন্দ্র কিন্তু যাচ্ছে। কিন্তু গোটে মতে উপায় কহতো যে সেই ভিতর মু কেমিতি কলে আপনার আকাশবাণী জয়পুর কো মিনিটের ভিতরে আমি লাগি পড়বি, এবং সেটু বি মিনিটের ভিতরে মু আম ঘরক লাগি পড়বি, এটা গোটে উপায় মতে কহতো টিকে মু বিশেষ কি জানিবা পাই চাহুচি।
6: নীলাচল বাবু, আপনার প্রশ্ন যেটা পচারিছেন আপনার, যে মোবাইল রে কেমতি করে সাগে সাগে সুইচ মারিদেলে কথা যাই সাগে সাগে আপনার পাখে পৌঁছি যাচ্ছি, ফের আপনার কেমতি সেইটু কহিদেলে।